কাকে কলো বর চাষি কাকে কলো সুখবাসি কাকে কলো বর চাষি কাকে কলো সুখবাসি কাকে কলো

বাবু বুঝলু কে রে এ মথুরা কংসে তি সুরেশন বলি রজা বাবু এ তার দুইটা পো বো এ কংসা সুর আর দেবক হলে দেবর দেবকি বলি ঝি থিলা বো এ উগ্রসেনর পো হউছে কি কংসা সুর এ সে বুয়া থন রজা হইছে এ হলে যেতি বেসে রজা হইছে যেতে দুরাচার করুছে তার দুরাচার কে শুনি করি বা দেখি করি বল এ বসকি মাথা থর হই করি ব্রহ্মা পাকে জি করি কউছে বো হলে কে দুঃখ স জনুছে।

ভগবান এই কথা কে শুনিকরি বসুদেব কানে করছে বো ইয়াড়ে বন্দি সারলা যেতে বেলে সাতটা তার লাগিছিলা বো পরি মানে সহ জগিছন সব অনিদ্রা রহিছবা নিদ্রা রহিছন অচে ঠিক রহিছন এনে কবাট যাক খুলি যাইছে বসুদেব পিলাকে ধরিকরি বাহারিছে তাহলে কেনতা হিসাবে বসুদেব যাউছে গোপীর যাবার সময় কেনতা হিছে বাবু বসুদেব হর বর্তি পোকে বহি মুড়েতি বসুদেব ডরি ডরি করি চালু আছে বুড়া ডরি ডরি করি চালু আছে বুড়া ডরি ডরি করি চালু আছে বুড়া এ পা পকাই কলে কলে তি বসুদেব চালুছে কেনটা করি বাবু আগে পচকে দেখি করি চালুছে খনে যাউছে ডরি চালুছে খনে এ পেন মারুছে

0: ভাবুছে কানা ভাবুছে যদি ধরা পড়লে ভোগ সরি যা কোষ জানলে ভোগ সরি যা কোষ জানলে
1: যদি ধরা পড়লে ভোগ সরি যা কোষ জানলে ভোগ সরি যা কোষ জানলে বিজলি হুকে যাচ্ছে ধীরে

আর মায় মহে পড়ি মুই যাও আছে ভাসি নাই পায় থল কুল বুদ্ধি বনা হেসি আর মায় মহে পড়ি মুই যাও আছে ভাসি নাই পায় থল কুল বুদ্ধি বনা হেসি

আকাশমণি ভবানী পাটনা সমবর্তমান অপরাহ্ন 5টা শ্রোতাবন্ধুঙ্কু অভিবাদন জনাই আরম্ভ করছু আজির তৃতীয় অধিবেশন। কার্যক্রম প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ 248 মিটার তথা 1206 কিলো হর্চ, এফএম রে 100.3 মেগা হর্চ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে। অধিবেশনের আরম্ভে প্রচার করছু কতোটি হিন্দি কথাচিত্রর গীত। প্রথমে নিচু সৈনিক কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন সাধনা সরগম ও কুমার সানু। গীত রচনা সমীর, সুর সংযোজনা নদীম শ্রবণ।

0: খুব সুন্দর ভাবে বুঝেকি কলে সেথিপাই আপনকু আমার কার্যক্রম তরফরু তথা আমার কেন্দ্র তরফরু অনেক অনেক ধন্যবাদ নমস্কার
1: নমস্কার
2: হ্যাঁ কেডে সুন্দর আলোচনা
0: মনকু পাইলে টি
2: আম মহাশয়ঙ্কু আম অনুষ্ঠান তরফরু আউথর ধন্যবাদ জনাউছে এই পরামর্শ মোতাবক যদি আমি নড়িয়া গছর যত্ন নবা
0: তাহলে আমার লাভ হি লাভ হব
2: অমল বড়িব গছ হুষ্ট পুষ্ট রহিব
0: আমি যে চাষবাস করুছে বজার দরটা ন জানলে পুনি অসুবিধা হবনি আমার পাই
2: তম কথা মোতাবক বজার দর বিষয়ে টিকে সূচনা নবা আউ কোন
0: হও
3: কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ অধীনস্থ বিপণন ও নিরীক্ষণ নির্দেশালয়ের সূচনা অনুসারে ওড়িশা রাজ্য পাই সর্বোচ্চ পনিপরিবা দর হেউছি পিয়াজ কিলো প্রতি 55 রু 60 টঙ্কা বিলাতি বাইগণ কিলো প্রতি 60 রু 70 টঙ্কা বাইগণ কিলো প্রতি 40 রু 60 টঙ্কা পটল কিলো প্রতি 40 রু 80 টঙ্কা বিনস কিলো প্রতি 70 রু 100 টঙ্কা ভেন্ডি কিলো প্রতি 60 টঙ্কা কঞ্চা লঙ্কা কিলো প্রতি 200 টঙ্কা অদা কিলো প্রতি 250 টঙ্কা রসুন কিলো প্রতি 400 টঙ্কা ফুলকোবি কিলো প্রতি 30 রু 40 টঙ্কা বন্ধাকোবি কিলো প্রতি 30 রু 40 টঙ্কা কখারু কিলো প্রতি 12 রু 20 টঙ্কা মনে রাখন্তু প্রকাশ করা যাইতিবা পনিপরিবার দর বিভিন্ন জেলা তথা হাট বাজারে খাউটি মানকৰ আবশ্যকতা ও পনিপরিবার উপলব্ধতা অনুসারে কম বেশি হবার সম্ভাবনা রয়েছে
2: পাগ তো ফিটিলানি পুনি গোটা কোন কহুছন্তি পুনি কোন পাগ বদলি যিব বলি
0: কি কথা কহুছু আমি হুছু চাষি বন্দি লোক আমি যদি পানি পাগ কু জগি কি চাষবাস ন করিবা পুনি অসুবিধার পড়িবা
2: মানে কোন কহিয়াকু চাহুছ
0: আগ পানি পাগ শুনিবা তারপরে যে কার্যক্রম রু বিধান নবা তু জমা উচ্ছন হবুনি
2: হউ ভারতীয় পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ মিলিথিবা সূচনা মোতাবক আগামী 24 ঘন্টা ভিতরে বালেশ্বর ভদ্রক যাজপুর কেন্দ্রাপড়া জগৎসিংহপুর কটক কেন্দুঝর ময়ূরভঞ্জ গজপতি গঞ্জাম খোর্ধা ও নয়াগড় জেলার গোটিয়ে বা দুইটি স্থানরে হালকা বা মধ্যম ধরনের বর্ষা হইপারে সেইপরি বালেশ্বর ভদ্রক যাজপুর কেন্দ্রাপড়া জগৎসিংহপুর কটক কেন্দুঝর ও ময়ূরভঞ্জ জেলাকু মধ্যে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছি এই জেলার গোটিয়ে বা দুইটি স্থানরে ভারী বর্ষা হইপারে 30-40 কিলোমিটর বেগর পবন বহিবা লাগি আগুয়া সূচনা দেইছি ভারতীয় পানিপাগ বিজ্ঞান কেন্দ্র
3: এই কার্যক্রমর প্রায়োজক থিলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার প্রধানমন্ত্রী।

0: জাতির প্রাণ স্পন্দন। সেইথিপাই কর্তব্য বোধিনী সমিতি মাধ্যমে ওড়িয়া ভাষাকে বঞ্চাইবা পাই সে প্রাণপণে চেষ্টা করিথিলে। পরিশেষে মু এতিকি কইবি যে পণ্ডিত গোপবন্ধু দাসঙ্ক বিষয়ে আমি যেতিবি কহিবা কম পড়িব। আপন মানে সমস্ত জানিছন্তি তাঙ্ক পক্ষে যদি আমি অনুসরণ করিবা তাহলে আমি নিশ্চিত ভাবে দুঃখী রোগীর সেবা করিপারিবা।
1: অন্যতম সম্মানিত বক্তা ভাবে যোগদেই ধর্মগড় মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রীযুক্ত বঙ্কিম মুন্ড তাঙ্কর অভিভাষণের কহিতিলে,
2: প্রণাম জনামি সেই পুরুষার্থ যুগ পুরুষ যাহঙ্কর ত্যাগ তিতিক্ষার জয়গান সবুবেলে আমি কহু, যে কেবে অস্থগিত নহন্তি, যে নিজের বহুবিধ কর্তব্য প্রণাত বোধরে এ জাতি উদ্বুদ্ধ করছেন, এ জাতির নমস্য, এ জাতির অস্মিতা উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাস সেই মহানন্দ অম্লান শ্রুতি উদ্দেশ্যে তাঁর পাদ পদ্মে কোটি প্রণাম।